shomu che ut chuluk che ja convert ya us orela kachi na ye na wae me hindu na ye na wae ta na na tu ge ishu na ye wae da ta ya bur ta na rang phame ge chue ji si no je ore ti rang mo no shu rang se sem na ga chue ji ye yu sam su gu no yi ne lombo ti me bur ji se da sa shi ni e ji meng se ka mo mo no shu ju u na da ga ro tong ju no ra ni me orela yung chujang chi bojor chi dang ka ba nyam jo na nyeba nyen ro to ju des ta me nyeba chi je na chi ba de me chi chi ja ta chi ba ni na ta da na shu zong de chi ba ni na chi dang chi ba ni na o no na sha ni ji ma ore la bu zu bru na sha shin de ta da chi ba ni na chi de me me na sha sam lo yin ja tong ma ge chu bu sam lo ta ta mo no je na sha chi ba ni chi ba chi dang ka ba nyam jo na ni na ka ba nyam do chu ba ni na chi ba she ma na ore chi de me me she ma na ka ya do yin rāngi ūtungata yāgu yīnā nyākumdā chīdāng kāpā nyamchū na nyēbāra nyēndrū rū yūr dēs kiawā shūgu chī nyēndrū nyēnsōngā nyāvā yīdā tūndrūgā kīyū tāchūdō yīm nyēdā nyēbāra nyēndrū rū yūr dēs kāmī nyēmbāra tījē na jīvā dēmbē jīshī chās tā kāmī nyēmbāra tījē na nyēnā rāngi yā chūg samlō nū yīnē būnā chūg samlō tī rā mūnū dē prēdū yīnā bī wāng chīshū zēnshū yā yā yīnā yā chū tī rā mūnū kāpā mī nyēmbāta dā krikor yūm nyē ījī sē dā ইতমতো মিথিশে সেমছায়া পেন্দোসিনুলো নিজুমাতিম জিবতেমবে চিশিচাস কেজিগচিগি জাজুরলানি ইউজামগিনে তায়াঞ্জুরস কবেনেলা ট্রজেবি সুসুজু গোরকানিদা তাবাদানা শুসংহদো মেদাবেরান সিনিনা জোয়াগিজু কিজিগচিগি জারজুরানিনা না মিথিরং তোমানিওতে মিসারবদে প্রত পরজুরগে মাদিয়াদান্তি ওরালা জালাদেতো কফিলাদেতো মাকমথিয়ায়া পুনাশুন shorjang, kichik chik nyena, duzu kama ti nyena, punashong. Yang, yu zamgine dharjura nyena, plan khaya di shubuji, shorjang, yang, dharshong. O, zamgine nyena, donjura nyema, orela, mese ti nyena, o, da bitra nga ra, na, na, na, buna yinshu, da, da, buna yinshu yinju, mese kaungbu, buna yay suju, kou nime. Itle manshu da, na, buna yinne shubu, buna, da, ngoto shongju, orela, it ngoto manshu nume, kichik chik dharjura, yu zamgine nyena, duzu, halam tenenga, tungal tenenga, dango do shongi. Ba, gyuwa ki gyuma diyadume. Gawe nela trojebe is, susu gyuwa guwarga, gawe nela trojebe nyena, rangsi, bisha labja ya ya. Inan gyawa ya usum, lega dukcha na yadam minum nye, labja la ya wayina, tsuru kongsi ya. Warela, in nisha labja ya siya, isi judo no lo nye, warela. In odo ya wayina, rangsi tur, mat, namar daba, liwila ya wayina, bisha kongsi ya, tsuru dukshu ya gyu. তেশনো পামানাংসে রাংশ বুজুনাংসে লাবজে নম্বর দাবা বিদান মিজেশে পেঞ্জু লবচং ইয়াগুসু মি নম্বর দাবা ইয়াগুসু চোবা নম্বর দাবা ইয়াগুসু লবচং ইয়ানা বুজুনাংসে নমান মে ওরেলা আমানাংসে কান্দা নেই সুম বিলি লবচা ইয়া পিজা গায় বিনা বুনা নাংসে কম থিশাদুর উচ্চাই ইছে ইয়া উজি কেপচে কই ওরেলা তো নাংসে নিয়ে দো গাওয়ে নেলা ঠোজেবা নিনা গাওয়ে গনে কেওয়া কেওয়া থরে ইয়া ঠিকিন রাংসে লবচা ইয়া ওইনা সুর তো খংসি ইয়া খংসি ইয়া ইদিয়া জুমনি সুসুকিও গোবরকা নি ইদমতো সুসুকিও নি না দাদা জামলিনা সুগন গার চিদিমে মেনা শাই নি ইদমতো চিদিমে মেনা দা গুয়া নি না বিলসিম কিপু সেমশিনো বিলসিম শিনো চুজুচে দা কোনে শো নি অন দা কায় বিলসিম শিনো চুজুল ওরেলা সি ইয়ানে মুগু শাদানি বা দিউতি ইয়ানে বিল শিনামন চ চুরমান শাদে বিল শিনামন ইজিকসে দা সুসুকিও না সেবিশিনো ইয়া চুজুচে দেজমন কোনে নি জুমাদেম দা পেনবারে মেনা টোয়ারজেস দাজাম পেনলে টোয়ারজে দেদা গানি মানেনা টোয়েনিয়া রো টোয়ারজুসনি পেনবারে মেনা টোয়ারজে দাদা না শুসুমদো বিনাশে পেনো মতে ইয়াগোইনা পেনবারে মেনা ইয়াওরেলা বিনাশে পেনজু মতে ইয়াগোইনা বেজিশ সুর খংসি উদমদো রেইমনি দাজাম পেনলে টোয়ারজেনিনা রানসে থর কিওয়া চু লাবজালা ইয়াগোমশেদে উলদা সুর দু লাবজা শেনমনা ইয়ায়া বরে বরেগা রানগে জেওয়াজে মনোচু ওরেলা রাংসে কুমং মতো নম্বর দাবাদে ইয়া তোর লাবচা লাইয়া সুর তুকচা লাশাব না রং গেওয়া হালম যে মনে হয় খং যে এই তোর তুকচা সাদ সেটা মাংসুর ইয়ে মে ওরে ইত মতো নিয়ে তুম দা তাহা ফেলে দোবর চে নিয়ে তেতা আনে মানে না তা বিগ সুর সাদ যে মেনে না না এই যে বিয়ান তাব খং যে ই নিয়ে সাদ থিরা নিয়ে মন মে কালো ইনা সুর সাদ যে কাম নিয়ে গোসনি ইনা সে সাদ যে থিরা নিয়ে মন মে কালো নিয়ে ওরেলা উদমতো থামা ইয়া ওই না তা বিগ সাদ যে মাতছে নি দিবে মাতনি ফেন্দ মন মাতনি মেনে না বিগ খং